আজি কেতিয়া তোমায়া তুকি পায়া বুলনি আজি কেতিয়া তোমায়া তুকি পায়া বুলনি মুন্দে হামগে বড়ে।